0: নমস্কার, আর আধিকারি তবে আর শুনতে উল্টা রেডিও সফলতা,
1: রেডিও সফলতা 103.4 মেগাহার্জ।